0: beautiful song.
1: So enjoy.
0: Wonderful song from the movie Apki Par Chhaiyaan 1964. Queen of Melody, Lata Mangeshkar ji ke madhur awaaz mein aap sabko ne ati sundar bayan suna. Composed by Madan Mohan Alfazeti, Raja Mehdi Ali Khan ka. To vaadak ke mutabik hamare priye priye shrotaon, kuch gyan ke baatein ho jaye. पुराने जमाने और इस जमाने के कुछ विद्वानों, कुछ पढ़े लिखे लोगों और कुछ मशहूर मशहूर लोगों ने इंसानियत, मनुष्य, मैन सहित के बारे में अति सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे हैं, जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूं। यही आशा उम्मीद लेकर कि इन बातों से कुछ ना कुछ तो ज़रूर हम लोग सीखेंगे, तो ज़रा गौर फरमाएं। अर्ज किया है, बहुत ही पुराने ज़माने का आदमी था श्री मार्कस ऑरेलियस। Hij was een Romeins keizer en leefde van 121 tot 180 na Christus. Marcus Aurelius, ne kaha hai manushya ke bare mein aroki, vergeet niet, het is de geheime kracht, diep in ons weggeborgen, die onze drijfveren stuurt. Daar komt die overredende stem vandaan. Daar ligt de kern van het leven. Daar zouden we zelfs kunnen zeggen, is de mens zichzelf? Ik hoor Mahagyani Sri Inayat Khan ne bhi kaha hai manushya ke bare mein aroki. Hij was een India's muzikus, schrijver en filosoof. Leefde van 1882 tot 1927. Aur Inayat Khan ne kaha hai manushya ke bare mein aroki. De mens die tracht te bewijzen dat zijn geloof beter is dan dat van een ander, verstaat de zin van de godsdienst niet. Agema Kahai Sri Midas Dekker. Hij is een Nederlands bioloog, presentator en schrijver, geboren 1946. Midas Dekkers Nikahai Manushya Kibarmiaruki. Een huisdier geeft ieder mens de kans een baasje te worden. Sri Napoleon Bonaparte. Hij was een Frans staatsman en keizer. Leefde van 1769 tot 1821. Au Napoleon Bonaparte Nikahai Manushya Kibarmiaruki. Er bestaan twee hefbomen om de mens in beweging te brengen. Vrees en eigen belang. Friedrich Nietzsche. Hij was een Duits dichter en filosoof. Leefde van 1844 tot 1900. Friedrich Nietzsche. Het slechte is de beste kracht van de mens. Blaise Pascal, hij was een Frans wis- en natuurkundige en filosoof, leefde van 1623 tot 1662. Blaise Pascal, in ieder mens is er een oneindige afgrond die men alleen met God kan vullen. Albert Einstein, Mahagyani, ook de uitvinder van de atoombom. Hij was een Duits-Amerikaans natuurkundige, leefde van 1879 tot 1955. Albert Einstein, de mooiste ervaring die een mens kan meemaken is het mysterieuze. Het is de fundamentele emotie die ware kunst en ware wetenschap creëert. Freek de Jonge, hij is een Nederlands cabaretier, geboren 1944. Freek de Jonge, een mens zou zich veel vroeger moeten realiseren waar het allemaal te laat voor is. Een doordenkertje hoor, heel goed Freek. Aldous Huxley, hij was een Engels schrijver, leefde van 1894 tot 1963. और अल्दूस हक्सली ने कहा है मनुष्य के बारे में, कि एरफारिंग इज नीट वट एन मेंस ओवरकम्ड, इट इज वट एन मेंस डूट मेट वट हेम ओवरकम्ड। En de laatste van vandaag, Kaizi Confucius. Hij was een Chinees filosoof en leefde van 479 voor Christus tot 551 voor Christus. Bahut hi purane zamane ka aadmi tha. Aur Confucius, Chinese filosoof, ne kaha hai manushya ke bare mein yaro ki, het is niet de waarheid die de mens groot maakt, maar de mens die de waarheid groot maakt. Kya baat hai, bahut hi satya baat, satya vachan, uncha baat ne kaha hai Chinese filosof Confucius ji ne. Tumhare paper ye shurta hu, abhi aap kuch udaharan kahavte sune jo manushya ke bare mein jata hai. U heeft net kunnen luisteren naar een paar zeer leerrijke citaten die over de mensheid gingen. Ye ashami lekar in baat ko main shrotaon ko sunaya ki kuch na kuch seekh to zarur in baaton se hum log seekhenge na. To program ko aage badhate hai yaro, ab aap kuch baatein sunenge ye mahaan sangeet ke bare mein, kuch ansuni baatein, aur khaas karke unke beta समीर मदन मोहन कोहली के आवाज में आप उनके पिताजी के द ग्रेट मदन मोहन जी के बारे में कुछ बातें सुनेंगे, मिलकर सुनते हैं।
1: नमस्ते, मैं हूँ एकता जैन और आज का हमारा एपिसोड सिर्फ म्यूजिक पे रहने वाला है, वो म्यूजिक जो हर किसी को पसंद आता है, हर किसी के दिल के करीब है। और हमारे दिल के करीब जो होने वाले हैं, आज होने वाले हैं मदन मोहन जी के बेटे समीर मोहन जी। हेलो,
2: वेलकम। हाय, थैंक यू।
1: आई नो आपने सुना रहेगा कि मैं कैसे हड़बड़ा रही
2: हूं। इससे पहले कि आपको इस सवाल पूछे मैं आपसे कहना चाहता हूँ, आपके और आपके देखने वालों को, कि इस साल मदन जी को हमसे बिछड़े हुए एग्जैक्टली 46 ईयर्स हो जाए, और अगर इतने सालों के बाद भी आप लोग याद करते हैं उन्हें, आपके लिसनर्स याद करते हैं, ये कुदरत का करिश्मा है। एंड आई एम एवर सो ग्रेटफुल to all his, all the lovers of music and people who love his music for having kept him and his phenomenal legacy alive. Thank you so much. Ab aap puche jo aap puchna chahte
1: hain. Main ye sabse pehle to aapne suna rahega ki main kaise hadbada rahi thi unka introduction karne ke liye, because
2: bilkul hadbadaiye
1: nahi, such a great man.
2: Thank you so much.
1: Because we cannot say in words ki wo kya the, unhone kya kaam kiya hamare
2: liye. Aap manenge nahi, kabhi kabhi meri bhi zuban tharthrane lagti hai jab unke bare mein baat karta hu.
3: Het is Amazon Prime Day. Twee dagen lang geweldig.